লাকে আকাশবাণী ডিফু পিনিয়া ট্রান্সমিশন লঙ্কপিপি আজাই মেক্সি রত পারজুইক জিমা চেঠান মেক্সেনাং পরফাই ট্রকরা বিনিত কেপাপর কাংডু কার্ডম আলুন আজাই মেক আং ডেঙ লং পেন নাংলিটুম আসন সন আলুন আরজুইক লংজি পরফাই ট্রকরা মিনিট হংকেপরা ফপর পিনি আহিরজি রাংডেং আলং পেন বিদিসার রংফার কেহির আহিরজির আরজুইক লংজি পরফাই ট্রকরা মিনিট হংকেপরা সিরকেপাপর পিনিয়া সারলামথে আরজুইক লংজি পরফাই ট্রকরা মিনিট প্লিকেপ আপর কার্বি লুনবারিম আংডেং আলং পেন আসন সন আলুন আরজুইক লংজি পরফাই সিরকেপরা মিনিট কেপ আপর ক্লিম সোমারা যায় মেঘ আংডেং আলং পেন হিডিসাজির বাপ্তিস চার্চ আহিন পেন গ্লোরিয়া বেপি কেজাপন ক্লিম সোমারা তুমপেন আসন সন আজাই মেঘ আরজুইক লংজি লাপেন আদুন্থু হুনালি টেরন পি কেথান আলাম জির নাংলিটুম আরজুইক লংজি পরফাই টক্সির বিনিত প্লিকে পাপর লুন চেটো আংডেং লংপেন আসন সন আলুন আরজুইক লংজি পরফাই নারকেবরা বিনিত থংকে পাপর আলম বিলম আজাই মেঘ আংডেং লংপেন আংলিটুম আসন সন আলুন আরজুইক লংজি পরফাই সিরকেবরা মিনিট ক্রিপ হপর হিন্দি লামার জান আলুন আংডেং লংপেন আসন সন আলুন আরজুইক লংজি পরফাই সিরকেবরা মিনিট প্লিকেবরা ফপর ইংলিশ আলুন আজাই মেঘ আংডেং লংপেন নাংলিটুম আসন সন আলুন আরজুইক লংজি পরফাই কেবরা মিনিট ক্রিপ হপর টিরিম আকাই পাজাই মেঘ আংডেং লংপেন স্যামসন সিং ইংটি আকায় আলামো পুথাক সার্থে বংরং কেথান আলাম জির আরজুইক লংজি পরফাই কেবরা মিনিট হং কেপ অপর লামকান আংডেং লংপেন ইপিয়ামু মাং পুয়া লামকান ইংডেং হিনি আরজুইক লংজি পরফাই ক্রেসি আপর কারে ফাং চোপি আনিং আর লো আলামথে আরজুইক লংজি লাপেন আদুন্থু সো আর লো আসে আংতং পুয়া যায় মেঘ আংডেং লংপেন কিটুন কেডাং আপুথাক জরলিন তারো পি লাপেন হুটবাং পি রূপজিলি ইং টিপি আতুমংবং চিহু চিপুত আরজুইক লংজি পরফাই ক্রে ইসি রা মিনিট হংকে পাপর মুম্বাই পেনকেপা চেটাক বিবিধ ভারতীয় যায় মেঘ আরজুইক লংজি পরফাইকে থমরা মিনিট প্লিকেবরা ফপর গুয়াহাটি পেনকেপা চেটাক কার্বিয়া যায় মেঘ আরজুইক লংজি পরফাই প্লিরা মিনিট হংকে পাপর ডিমাসা লুনবারিম আংডেং লংপেন নাংলিটুম আসন সন আলুন আরজুইক লংজি পরফাই প্লিরা মিনিট প্লিকেবরা ফপর বড়ো লুনবারিম যায় মেঘ আংডেং লংপেন আসন সন আলুন আরজুইক লংজি

পরফাই ফ পর রং রুবাজাই মেঘ আং দেং লং পেন ডেলিয়া ক্রোপি লাপেন হুটবাং পি সেঙ্গান কিমি ইংটিপি আতমংবং চিহু চিপুট আর জুই লংজি পরফাই ফর মিনি থংকে বাপর পিনিয়া সারলামথে আর জুই লংজি পরফাই ফর মিনি থংকে ব্রাই সি এপর কার্বি লুন বারি মং দেং লং পেন আসন সনালুন আর জুই লংজি পরফাই ফর মিনি ফকে বাপর লামজির আং দেং লং পেন রূপজিলি ইংটিপি কেথানা লামজির আর জুই লংজি পরফাই ট্রক আপর সাংপি মারা যায় মেঘ আং দেং লং পেন রোসলিন টক বিপি লাপেন রূপজিলি ইংটিপি আতুমংবং চিহু চিপুট আর জুই লংজি পরফাই ট্রকরা মিনিট হংকে বাপর হিন্দি লামার জানকালি আলুন আং দেং লং পেন আসন সন আলুন আর জুই লংজি পরফাই ট্রক সি এপর কার্বি দেট লংরি চিংহন আলুন আজাই মেঘ আং দেং লং পেন আসন সন আলুন আর জুই লংজি পরফাই ট্রকসি মিনিট ক্রে ফ পর আসামিস লামার জান আলুনা যায় মেঘ আং দেং লং পেন আসন সন আলুন আর জুই লংজি পরফাই ট্রকসি মিনিট হংকে বাপর অক প্রাণা যায় মেঘ আলং পেন ডক্টর মিরমিলি তেরন পি লাপেন ট্রেসি রং পিপি এটুমংবং চিহু চিপুট আর জুই লংজি পরফাই নারকে বাপর ইংলিশ আলুন আং দেং লং পেন আসন সন আলুন আর জুই লংজি পরফাই নারকেব্রা মিনিট ক্রিপ হপর লামকান দেং লং পেন শেক ইক আমিলু রং তাং পু আলামকান আর জুই লংজি পরফাই সিরকেব্রা মিনিট ক্রিপ হপর লামজির আং দেং লং পেন হুনমিলি ক্রোপি কেথানা লামজির আর জুই লংজি লাপেনা দুন্থু ট্রেসি রং পিপি কেথানা লামজির আর জুথ লং ইকজি পরফাই সিরকেব্রা মিনিট হংকে বাপর আলম বিলমা যাই মেঘ আং দেং লং পেন নাংলিটুম আসন সনালুন আর জুই লংজি পিনিয়া ট্রান্সমিশন লংকে রদ কেপার জুজিয়া যাই মেঘকে লাপুয়ান হেনল নাংলিটুম যাই মেঘ কার্জু লংবম লাকে আকাশবাণী ডিফু লং পেন নন স্টুডিও ঘড়িয়ে পর পরফাই টকরা মিনিট ফ প্লেং একাই কাই লসি নাংলিটুম দিল্লি পেন কেপাচেটাক ইংলিশ আলাম পেন বীরটা আর জুই লংপ

0: লাপুয়ানো পর্ণাং লিটুম কাংডু কারডম আলুনাজাই মেঘ আংডেঙ লংপেন আসন সনালুন আর জৈক লং ট্যাংল লাকে আকাশবাণী দীফু আদুন্থু পিনি আহিরজির পুয়াংডেং লংপেন বিদিশা রংফার কেহির আহিরজির আর জৈক সেনং
1: মেন কে বিদিশা রংফা নেলি পোমেন কি বিশ্বাজি রংফা নেলি পামেন কে প্রিয়াংসিপি নেলি অটাক ইনকান সিরকে নেলি মাউন্ট কালভারি ইংলিশ স্কুল আল ইংদেং কেথম অংদেং চার্লি বম নীলি কেদ রং মেডন দীপু আনাম কার্ডম চিনি নে হেম্পু কমাত নেংলি না চেপাতুমা লা আর নেকেন হয় লা

লাপুয়ানপর নাং রিতুম সরদ বে লাপেন ধনসিং তেরন তুমকি লোন আলুন আদামাসার কেপাংরি আংদেং আলুন আর্জুইক লংটাংল আদুন্থু আলুন আর্জুইক সিনাং জুনাকি তেরন পি কিলুন আলুন আলাংলি কিলুন ইগজি আলুন লাকে বং ওয়ালুন মাভেট আজিরপেন তাংতে আর্জুইক সিনাং।

0: লাকে আকাশবাণী ডিফু জাইমেকে বং বামলাকে এফএম ব্যানা লংপেন মেগাহার্স ফারুইসির তক বড়াসির ক্যাপ লাপেনাং লিটুম নিউজ অন এয়ার অ্যাপ আলংপেনটা জাইমেক আর জুই লংজি আদন্থু ক্লিমসোমারা জাইমেক আং রেঙা লংপেন হিডিসাজির বাপটিস্ট চার্চ আক্লিমসোমারা হিনপেন আসনসন আলুন তোমো লাপেন কাপ্রেক কাপ্রেক আজাইমেক গ্লোরিয়া বেপি কেজাপন আর জুইক সেনাং
1: পিনি ইলিতুম উসুমার আতুম লংপেন আসন আসন দি ফ্রেকজাম ফ্রেকজাম আলাম ইলিতুম লংজি ইলিতুম লুন লাপেন বাইবেলাং দেং লাপেন তুমু ইলিতুম আরজুপন লংজি আলাং লিতুম কেভ্যাং কে হিদিসাজের বাপটিস্ট চার্চ পেন লাসি লাপু নিলি আর উই পেন সিনিলি কেচেং সি কে আলাংলি ফান

0: নাংজি লাপেন আনিং কান বং তা স্কুল হেমালং গার্লস টয়লেট বয়েজ টয়লেট লাপেন ওয়াটার ট্যাং হে হুই তা রিপেয়ারিং মাতে খাহে নো আন কাসিলাম থু জি আসাই ডেং পনবেগ নাংজি পুথর লাকে ফান কিপি সমগ্র শিক্ষা অভিয়ান স্কিম আতেং পোলোতে সরকার তুমপেন আনিং কান বং তা কম্পোসাইট স্কুল গ্র্যান্ড ফান পিপনল লাসোয়া ফানালং কুসংসি কি ইউস মাতে আকাম কাপাদাম মা লাহিউই সেতামে স্কুল ম্যানেজিং কমিটি তুমসি লাংদুন ছারি নাংজি পুসি আরন পাকলাংল লাপেন আনপারটা লাহে হুই আফান কে লং পেন স্কুল আহেম আলং কাচিপাংথের আসাই কেডেং পন্টা ইসিল সনসি পেনাং আন আস্কুল আলং ইলি তুমথেক দামলং লাকে স্কুল আংকাং আলং কেটের কি এর কেবারি পেন চেংল মেসেন গার্লস টয়লেট লাং কি জুন আওয়ার সাই কাবে স্কুল বিল্ডিং কি মেমে লাপেন কে স্কুল বাউন্ডারি ওয়াল হে হুই কাবে লাপেন কে আসন আসন কাচিপাংথের জির আসাই কেডেং পনপে দু উলাং সেটা মেয়ে লাই হইকে ইলি মিঠাং ও সোমারা তুম আফানসি কানা হক মাতে আকিসুং কি ফুজি আংথে কিথি দুং বিনংল আথিমা লাহে হুই আজয়নি কে উসুমার আতুম লাপেন থানবাং আতুম সেতামে আসন আসন আকি সু আপি নাং কাচিপ্লাং জে আংরিং দু স্কুল হেমালং উসুমার আতুম আফান লু থানবাং আতুম লু কে থানা সাই পেন চেংল উসুমার আতুম আফান আমিথ্যাং আফান কাচিপাংথির জিরজি আফান লাপেন ওয়ারমন কাপাংথির জিরজি আসন আন্তা থানবের নাংজি লাপেন চিরক টক নাংজি লাপেন আনপারটা উসুমার আতুম আ ইউনিফর্ম মাতে আপি আরি কাচিপাংথের পেন চেংল আরি চিমি হে হুই সেতামে কাইকেতা কিচেক মাতে লাংদুন ভের নাংজি লাপেন ক্লাসরুম আর লোয়ালং আদুঙারে কাচিপাংথের আসাই আন্তা থানপন ভের নাংজি আন্দতে উসুমার আতুম আহেম আলং লাপেন আংতান কেদা মাহুত সেতামে কাচিপাংথের আসাই আমেনা চিচিনি পনপং স্কুল হেম আলং থানবাং আতুম কাদু কাবে সোমার আতুম আফান কাচিপাংথে রাসাই কি ক্লেম ক্লে ডেট পুলোতে কুসংসি ওয়ারমন আফান কাহে নো লাপেন আক আপ্রাণ আফান কাহে নো লাইহুই আলাম সেতামে কাইকেতা থান পাচিনি বের নাংজি আনলোতে উসুমার আতুম কাইকেতা আমিথাং আফান কাচিপাংথের মাতে ওয়ারমন আফান কাপাংথের পেন চেংল আসন আসন আকি মে আসনতা নাংথেক বম্প লাপেন কে নন মুনিত আফায় নাং কে বাদ বমালং কুসংসে এনভাইরমেন্ট মাতে ওয়ারমন পেন কি দু রাপেয়া থেকজিমা লাই হইতা চিনিপ লাপেন থেকপ সনসে স্কুল হেমালং কাচিপাংথের জিরজি আফানপুরা সুরিহিনীরা ইসিয়া নিংকান মিনিস্ট্রি অফ এনভাইরমেন্ট এন্ড ফরেস্ট আতুমপেন চিপাতিরপি পনসি আন্ডার ন্যাশনাল গ্রিন কর্পস আতুমপেন স্কুল ইকো ক্লাবু দা নাংবিল লাসো কিবি দা মাথে লাকে লো কাচারলি আও সুমারা তুমা ফান কোসন সে ওয়ারমনা পুথা কাচিরক টক পেন কাচিরাই কম জি লাপেন মিথাং কাচিপাংথের জিরাসাই কাচিচিনি জিয়া ফান লাবাংসো ইকো ক্লাব কি বিয়ালং কে কিচেং পন লাকে প্রাইমারি স্কুল আতুম পেনসে পাংচেং লো আথিকে জংসে ইলিতুম কি দুবম আপিয়ারথিয়ালং কি মেসেন আওয়ারমন কিওয়ান জিয়া ফান পুলোতে কাচিপাংথের কিনাংসন লো লাপেন লাহে হুইকে উসুমার আতুম আংকর মাতে বিহেক আকো পেন কাপাচিনিকে কেনাং সরল লাপেনকে স্কুল হেমালং মিথাং কিচেন গার্ডেন মাতে দুবাই পিপে পিন পেন কি ই আহান হে হুই পেন মিড ডে মিল কিচু আফান কি তুন ই লাপেন আনপারটা ওয়ার্মি কম্পোস্টিং সাইট কাসিলাম কি থান ফানসি স্কুল হেমালং ইকো ক্লাব আসাই বিপনল তাংতে ইলিতুম কাদো কাবে সেতামে মিথাং আদের আলং রি আজুতাং জুবাদ লাপেন ওয়ারমন কি মেসেন জি আফান ইলিতুম আসমার আতুম আফান আন্তা আর তা কিজুম হেক আহুটেনলে কাচিপাংথের আসাই আবি কাপাডো জি আফান কাইকেতা চিথাম চিমুম পনলনা লাপেন কে স্কুল হেম পেন চেংল হেম আলং লাপেন আংতান কে দা মাহুত সিতামে ওয়ারমন কি মেসেন জি আফান কাইকেতা কাচিপাংথের জির পেনলে দু থাকলনা আনলোতে মো ইফ্রাং কেবাং জিয়া হুদ সিতামে আনসোসে কিমেসেন নাং কাচেলার নাংদোপ লাপো আনসি নিলি পিনি স্কুল হেমালং কাচিপাংথির আসায়া পুথা কিথানকে কাংতন ইগলো কারদম
1: লাপো আনপর নাং লিতুম হুনালি তেরন পি কেথান আলামজির লো কাচারলি হেমালং কাচিপাংথির আসায়া পুথা আর্জুই গ্লং তংল লাকে আকাশবাণী দিফু আদুন্থু লুচেটো আংডেং লংপেন কেচেং সিয়ালুন আর্জুই সিনং টেকেলাংজুন কেসিয়াস আতুম কিলুনালু

টেকেলাংজন কেসেস আটুমকিলোন আলোন কেমাং আদিমপু আর্যৈক্লং টাংডারফি আদন্থু আলোন আর্যৈক সেনং বকলিয়া কেসেস কিলোন আলোন আলোনা লামথে লাকে কারডম কারডম কেথে আমান টাংতে লাবাংস আলোন বকলিয়া কেসেস আটুমকিলোন আর্যৈক সেনং।

চাইবাসা জারখান পেন কাছুনিং রি আতোমামেন শিবা প্রেম শিবাংশ সঙ্গীতা লিপি লাপেন দীপালি আলং লিটুম কাছুনিং রি আলোন লাকে রণবীর ইংটি কাঠার কিলোন আলোন আলোন আলাম থে ও কাংহন টাংটেলা বাংসলুন আর্জু এক্সেনাং

লাকে আকাশবাণী দীপু আদুন্থু আলম বিলমা জাইমেক আং দেং আলং পেন আসানসন কাচুনিংরি আলুন আর জেক সিনং কিচেংসি আলুন কাচুনিংরি লাকে পশ্চিম সিমভুম

লাপুয়ান পর্ণাং লিটুম ইয়াংগিস্তান লামার জানা লঙালুন সুনোনা সঙ্গে মারমার কেপু অরিজিৎ সিং কিলুন আরজুইক লং টাংল আদুন্থু আলুন আরজুইক সিনাং আকেলে হাম আকেলে টুম আলামার জানা লঙালুন আলুন আলাম থে দিল্লি কেহেতা হে কিলুন বাঙাল কায়াক নিক লাপেন কুমার সানু আলুন তেওত কিপিডুন বাং আনু মালিক টাংতে লাবাং সলুন আরজুইক সিনাং।

ক্রোক লামার জানা লঙালুন মেরে বিনা আপু নিখিল দিস জাকেলুন আর জুইক লং টাংডারা ফি আদন থুয়ালুন আর জুইক সিনাং দেবদাস লামার জানা লঙালুন আলোন আলাম থেলাকে সিলসিলা ইয়ে চা হাটকা কিলোনা বাংশ্রেয়া ঘোষাল তাংতে আর জুইক সিনাং।

লাপুয়ান পর্ণাং লিতুম হিন্দি লামার জানালুন অজয় মেঘ আংডেঙ্গা লংপেন আসন সনালুন আর্জু ইগলং টাংল লাকে আকাশবাণী দীফু।

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এনতে কোসন লপাচিনি পো কোদাক লকা হুমরি দাম নং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি জেথান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাখ আকাশবাণী দিফুয়া লং
2: নাংলিটুম জাইমে কার্জুলং বমলাকে আকাশবাণী দিফু আস্তেশন আলং পেন আদন্ধু ইংলিশ আলোনা জাইমেক আংডেং আলং পেন কেচেং সি আলোন আর জে সিনাং ক্রিস্তি লেন কিলোন আলোন আলোন আলাম থে লাকে আই হ্যাভ অ ড্রিম তংতেল বংসলোন আর জু ইকসেনাং

0: সদৃচ আদরবার পথর কার্পিয়ে আদরবার নন্পু আন্তা চিথাং নাংলো স্যামসন সিং ইংটি পেন সদৃচ আদরবার আসন পথর কার্পি আরাত আলাম তা পথর রেঙ্গুন বমলো দরবার আকাম কেনাংসত পড়া হাওড়াঘাট নগাঁও কামপুর হাইহু আলং লাপেন আনপার তা গুহাটি আলং সুপি আলং নরকাহুর দক্ষিণগাঁও লাখরা সোনাতপুর হাইহু আদিম আলং আখাই স্যামসন সিং ইংটি লাপেন আরি সাংহো ফুকুরাম ইংটি গাংবুড়া লাপেন ধরম ধরমধর ইঞ্জাই আতুমপেন আসন আসন আকাম ক্লেম পনলো স্যামসন সিং ইংটি লাসন সি কাপ্রেক আদেত মাতে লংরি আহাওয়ার মণিপুর ইনফল লাপেন নাগাল্যান্ড দামসি কোহিমা আলং ইংলং আরাত নিং ইসিবেট কেদো থেজি আফান লাসন তাকে বোর ইদাম দো 1946 আনিংকান আর কয়া চিক্লু পেন আখ্যাই স্যামসন সিং ইংটি আসাম প্লেন ট্রাইবেল লীগ পু আসং আলং কেচেলাং ধুন পাংচেংলু লাসন আহুত পিনপু আতুম লাকি ভাবিরাম কসারি ডক্টর খন্দ নারাজন সংবে সয় সয় তেরাং আখ্যাই চন্দ্র সিং তেরন আতুম হেনলু 1946 আনিংকান থাং থাং আচিক্লো ভারত আলং মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল MLC লাপেন মেম্বার অফ পার্লামেন্টারি আংহয় কাংওয়াই পাদো পনলু লাসো কাংওয়াই আসাম আলং পাতকক আজয়নি আখাই স্যামসন সিং ইংটি ডিফু কনস্টিটুয়েন্সি ট্রাইবেল লীগ আবাং ফু পেন কাংওয়াই আলং সুন্দুনলু
1: লাপুয়ান পর্ণাং লিতুম তিরিমাকাই পোয়া যায় মেঘ আংরেং আলং পেন স্যামসন সিং ইংটি আকাই আলামু অপুথাক সার্থে বংরুং গেথান আলাম জির আর জৈকলং লাকে আকাশবাণী ডিফু আদন্ধু লামকানা যায় মেঘ আংরেং আলং পেন লামকান আর জৈক সেনাং লামকানা মেন লাকে ইপি আমু মাং ইংডেং হিনি কেশেপার জানাবাং ফু অতুম জয় সিং টক বিলপেন আরি সাংহ অতুম তাংতে আর জৈক সেনাং লবাংস আলামকান
2: লাকি আকাশবাণী দীপু ননালিতুম আদন্তু আংদেং আলামকান আর্য ইকথা আলামকান আমেন ইপিয়া মোমাং লাবাংস আলামকান কে তকাবাং জয় সিং তকবি ততাংতে আর্য ইকথা আদন্তু আংদেং আলামকান আমেন ইপিয়া মোমাং
3: ও কিপু লে কি বন পুকে পাতুমি পাতুমি ঠিক নাকে প্লাং দিলাম বই বই আজু টাং টং কি তিন কম মাকু পিল ওই ইলি কারবি আখে আজু টাং আন্ত ক্লেম লং লেলো ফুলো টাং টি কারবি আখে আজু টাং কু না সিকি রে গালাং মে রে ও
4: কালাং মে তিন কপ নু ই জু টাং কে চা নাই কা লিল ওই লা ফুলো ফুলো টাং টি ই জু টাং সি কি জু ধুরং পো
3: ও জু ধুরং পো
5: কালাং নো টা ভংরমালারকে হালা নীলি বাড়ি নারলংর বহারি পিদম পং পুল
3: কাদু কবিতা কে ঠিক প্রমিমতি।

0: মোবাইলে কাকে ইংরেজ ক্যাপসি
1: তারা হলে জুনুল লসাই দিলে না নুল হা কাসু হার লুঙ্গা পেটি কুম পটুয়ার লিলা না নে ফানে থান মেরে রিটা হা না থানো দাগলতে না চাই নং পেলাকে হা বাবা চুপান বাবা চাই নং আং নুলে নি কুম কে রডামকে কো নাথ নাগার জুদুল হেগিলা মো পরনাং লিলতে চিকেন দিং আই পটাও আ চিকেন সপ হা কুরজা হেম চি তুমা টিকিরি দাপহে হি রাখ থেকে দে দং না থই চিকু চি সপি
2: আবু আবু
1: হই
2: নিফু আবাং দব
1: ওহ দু দাগান পানো
2: জে টিফু নে চেলং কবি বাম সিকি দো আমার জি না কাকাং বরা নাং জাদুন থা উমাহে নাং কি জাদুন
1: লাহে
2: আরি চি নাং কি দুন হে এ না কাকাং বরা নি ফুলে চি থালে লই
3: কাডম দে কামরা
1: এই তো বিয়া কাম তং কে দোলো নে হো না কাকাং বরা
3: অ কম তং তি ল পুইলো চু হপ্ত রিনিয়ে প্রাং নাং সু পলং কি রে বং নি লং পেন তাং ক সুরি কেপ লং লে বন্দং নাং কি পি আ কম তি ওয়া ল সি পি নি কা লং লে তা পুন্ড মান ল পেন লি খ লি খিতা পাদো নাং পুতি গম র
1: মাই কো না তা তাং কা সি নাং চু এন ওয়ে রে লো লা কে লং লি পেন লে বন্দং নাং পি কে কু পুলো লা কে চি ক্লু কি চি স্টপ পি কে নে তুম থাং গা চি নি দুন দে হো না কা কাং গুরা আ জাদ সো না চি নি দুন দে
3: মাই নাম তুম সনা কে তো লো পতে মাতি
1: কো পিয়াসি মি মা হো না কাকাং বুরা জো লা মেরে চুদু ইয়নি তুমি থাং তা চিনি দুন দে আই ঘর লং বিসিতা থাং তা চিনি দুন দে নাঙ্গি সে আরকম চোবে নো নার জুসি নাং তে হো হার লং বি ও হার লং বি জো বান থা নাং চিন কি দুন থাজু
4: বিলো পো বিনা কামা
1: বিলো পো গলিলু নাং মু লং কিরিয়া কাম সুরি কে বাতাং কাপেন জো লানা কাকাং গুরা লং লং লিবন ডক পিদাম দেব লো তা হুজু
3: বাই
2: কি জি থাল জম জি আপকে মে পকু
1: বুলো দি পো সার মেন নাং গো পেনে আলাম চিনি দুন মা পো
5: নে থা আলাম দা চিনি দে পো লা মা সাবসে বেদা লং লিলে পাইকাস বন ডক জি পিলি লি লাম মা
1: লাকে লাকে না কাকাং গুরা দে তুমি থান তা চিনি দুন দে পুলো কে জং আ জাব তা সন তা চিনি দুন দে জং নি তুমকে লংকিরি ও লংকিরি লংকিরি বান থা জো নাং ফু কে বা হাম লো জো নাং চিকি দুন জু
2: নাং কো পি সি লে দানে বা নাই মতি কো না কা কাঙ্গুরা
3: মই কু ওয়া নাং কো লো নে তা তাং কা কে কাচি হোন দুক কে মা
2: মাই কো লদা টিং আই লো মা চি ওয়া নি ইয়া দিম কে নে দুলো মতি কো নে নে নে নাং কো পি সি মা থা নাং গিলা মতি কো
1: কুপুসি নাং ই গ ফাত নে ফাত কার জু জে পিন মে নাং লা হাই কাম চু ক্লেম ফাভারেট হাই লো
5: নাং গিনা ইয়া সঙ্গে না কিরি বিদুন তাং বং লো
1: কুপুসি লা লং লে লে বন্ড অফ পিদা নাং লা মতি
2: নে ফল মা লং লে লে কো পি লো নাং তো ফা নাই তাং নে নি হাং লি লো
1: কাং রে তে গে হাই কাং উপ তে গে হাই সি তে রাং হে মা চু মা আ নি হাই লি ক্লেম জাম সে কি চক বহে থি রাখ থে কে দং
5: লামা সাবসোভেট আলং লিলে কো পুসি গেছি থা থাই দোলা ইপাই দো তিক হুত বাংসো আলং লিমা সাবসোভেট মেন কোয়ালো নে আমু মাং এটেক দিগাং লং ইপাই কি মাং দিগাং সন ইলি বি প্লেং দিগাং নাই বং ইপাই কি মাং দিগাং গে মু বাং ফান পাই কাস বন্ড অফ পাচু পিনাং ভাং আলি বং
1: নো পাক সো ভালা তিগা চো হো কাম কো পুসি না চো ক্লাম দার হাই লং নো নমার বাসো তে কাচে বই নো না কাগাং ব্রা ফান
2: তাংকালে গুনা সি দোলাং
3: নেতা তাংকা কে কি জয় গলি দে দপো লং লি লে নাং পিপে লো পুস্তা মে তং কস নাং ওয়ন কক পো নি ফান তা
2: হৌ লো বাং সু লং লি নি ফরমান বনি থাক চোমরা না কা কামরাম পিতে নতে কো আন দি দোলাং
3: লক রে
1: নে না ফার বাতা জি হন আনা নি বেদা না কি না এ দা না নি পিদন বা মেলা মা
3: না রি পিদন বা লই
1: কোয়ালো নিনি না ফালে কাছে হন না তোমার জন্য কোয়ালো নিনি গেছে বাদু নে বা জন থাক না জানাই তো নে কই বন্ডাই পিয়ে ভাত বুদি বিদ টি ভাগ থানে বলাম বুবু জানে আইলো
2: ও
1: নে প্রাণ আন্দে নো ও
2: বুবু
1: জানে আইলো নে প্রাণ আন্দে নো থাঙ্গা তুমি তো দে

0: No nang litum karjulong alam kan ason ki ilitum ki klema pot kali hemalong ki so bangdu pulute prabjin pen dwai hai huila pen se kelang asai hem ki ponang ji ke knang sorlu lasi karbi ko tingjir ilitum kamatha chikirla luna ki pangreng amarat mareng apia hok pet pen kirim ji ke knang sot lasi hemrit kachpang thirwe ji ke aknang sorlu lasi ilitum কাদো কবিতা কি ক্লেম কি দাম নাং জি আর পু থেতান কাচিং হন কার্বি কোর্টিং জিরা তুম ইলি তুম রং রূপ পেকলারো নাং লাপেন লাই হায় কিসু কিউন এ পেন চিপি জগলো নাং লাপেন কেংকাম কি মিচ জর থুলো নাং ওয়াং নন ও কার্বি কোর্টিং জির লাসি পিনি পেনলে লাসো কাম পাংচেং পনলো নাং
1: লাপোয়ান পর্ণাং লিটুম লামকান যাই মেঘ আং দেং লং পেন রং রূপ কাবু চি পু আলামকান আর জুইক লং টাংলো লবংস আলামকান কে টক বাং বরসালি তেরন নাং লিটুম যাই মেঘ আর জুলং বমলাকে আকাশবাণী ডিফু আলং পেন
2: মেশিনত কাপড় রখার আগে চেক করে চা নাই নাকি
3: এতিয়াই ওচৰৰ বেংকলৈ গৈ ফটা পুৰণা নোট সলাওক বেংকে যদিহে মানা কৰে তেন্তে আৰ বি আই ওম্বুডছমেনৰ ওচৰত অভিযোগ কৰক আৰ বি আই কয় জানি লওক সতৰ্ক হৈ ৰওক
4: কাৰ্ডম ৰজাৰ
5: কাৰ্ডম কাৰ্ডম বেচাং হ'
4: নালি কি চাই এক্লেম লগ বুজ
5: ঐ লাপু লজ
4: নালি তোমার রঙকে আরও আসার পেন মাসি থর জগ মাসি আর রং ক্লার ইগরে ললে
5: ওই তিজ চেপুংকে দোনো ডাকে হ
4: মি পিগল রং স্যার ও চিনাম তা নিলি গার্জুল নালি তোমার রঙকে কার বিয়াং লং বং পেন কি ক্লার নাই আর মেন পেন নং ই লং দুন বুঝি বিটার জুল
5: নালি তুম কাদ কবে হির জুমে লো জো
4: মি পিক মি পিগল রং স্যার নাংলি তোমার রঙকে আমেন পেন চেতন চিতলু রং কাং থির কপাংঠির আসাই কি আর্নাম আসাইল লাসিত কাদু কবিতা স্বচ্ছ ভারত মিশন তুমি দেন স্বচ্ছতা হি সেবা আসাইল চেরাপ চেতু দুনোনা
6: লবংস আসাই পেন ইলিতুম মিঠাং অক প্রাণ কেমি সেন লাপেন ডেট কাংঠির এ জেফান মিঠাং আহেম কম হেমরাই সাই হেম হিথিকুলা লাপেন কিজুই কেলাং আদিম হৈ হুই আলং কাই কেতা পাকলার এট লোনা লাপেন পাংঠির এট লোনা
7: লাসি মিথাং ইং থির জিরোতে জুতাং ইং থির জিরপোক

0: লাকে আকাশবাণী দিফু আদুন্থু কারে ফাংচপি আনিংর লোলামথে আর্জিক সেনং
1: কারডম নিলিমেনকে গারে ফাংচপি নিলি রংকে ডাক বিঠি লাংসু মাতিপুং লংসিদুল নিলিতুম নিলিকে হানসি আচুয়র এ বুজার ডাকার বিবুয়া লংসি নিবম আসে হান চুয়র পেনসি হেম চিপাং রেং লোলাপেন ইসন সনি বাংগে লং হং হাই চুপাং রেং পন লোলাপেন আর ফেগা জু আসাব সব চুকলেম বনল সনসি নিতুম হেম লং কে লুসনসি দাম্বম হাসি কাদু কবি তুমতা লাফুসন ক্লাম ঠিক সন দেখে রেং আবার সাই দু জিমা ফুসি এ নিলহিন পেন কে কামাথা দাম নাসি ইলি তুম কি ক্লাম নাই বাং কে সন আসা পেন ক্লাম ফুলে দাং তে ইলি তুমতা কে রেং আবার সাই দু জি ফুসি এতে নিলহিন পেন এ কাপাচি নি মাতে কি থান গাং তুং কে লাইন ল এ আর ফেক আসাব উ নি তুম ক্লাম ল লাপেন সি হেম সুমার লাপেন হেম পিনে কি নাং আন্ত নি তুম লসন সি চিপাং রেং পন বম ল লাপেন এ লং হং ইজন জনি লাফুসন চিপাং রেং পন বম লাপেন আবি সি বাংগে নি তুম নিলি বাংকে বুজার পি কারবি বুজার লং সে হান গাছু জর লাসি হান গি জর পেন সি হেমু সুমার কে নাং জি এ লু গাছের লি টাং হো এ সন সন গাছের লি টান নিতুম লা হান গাছু জর পেন লাই সন সন নি পেন সি নিতুম মতে কাম গাছু ক্লেম সি এ নন চিপা রেং বম লাসি ও রেং আবার সাই বাংকে আবি সি তামে কি ক্লেম পেন সি লান সি নিতুম চুপাং রেং বম চুরু লো কার দম
0: নংলিতুম জাইমে কার্জু লংবম লাকে আকাশবাণী ডিফু আস্টেশন লংপেন জাইমে কেবং বম লাকে এফএম বেন লংপেন মে গহার্স ফারুই সিরা টকবরা সির ক্যাপ লাপেন নংলিতুম নিউজ অন এয়ার অ্যাপ আলংপেন তা জাইমে আর্জিক লংজি আদুন্থু সোয়ার লো আসো আসে আংতং পুয়া জাইমে আং দেং লংপেন কিতুন কেডাং আপুথাক জর্লিন তারোপি লাপেন হুটবাং পি রূপজিলি ইং টিপি আতমংবং চিহু চিপুত আর্জু ইং
2: কারডম কাদুকাবি রেডিও কার্যারাডা ফান্তামি নিলিহীন পেন সুরি সুরিয়া কারডম পাজিরিগল পিনি নীলি তুমলাডাক চিহু চিপুরা যাই মেঘালং কাচো ফাপন আলাংলিয়ামেন সামি জর্লিন তারোপি আলাংলি ইনুত সোয়ার লুয়াংবং পেন কিতুন কেডাং কেথেক নাই আবাং ফিল লাপেনতে আলাংলি সিতামে ভারত আংকাং পিয়ালং নংনাম চেথাংক্লং মাস্টার শেফ ইন্ডিয়ালং সিতামে চেপাতে দুন আবাং ফিল লসিয়া প্রাংসি নীলিতুম আলাংলিয়া ফান আকাশবাণী হিন পেন নিংকাং সামা কারডম পাজিরিগলো কারডম
3: কারডম আপ্রাংসি কি চোরল নীলি ফান পুসন অজয় মেঘলং কে ফাপন পাত
2: তাই আপ্রাংসি নাংলি কাদুকাবে রেডিও কার জোরার ফান নাংলি রং লাপেনতে নাংলি ক্লেমবম আসায় পুথাক চিথান পন ইজিমা
3: নীলিমেন কে জর্লিন তারোপি লাপেন নীলি হেম কে ও লং কমাজি লাপেন নীলি ফান পেন আনা তুম কে লিন এন্ড গ্রিন স্পমেন পেনসি নং চিনি বাং দো নীলি স্কুলিং কে লাল ও লং কমাজি পেন ল হিলস একাডেমি হাদাক সি ক্যাপ আং দেং কে চেপা উন্দন ল লাপেন দেট কে ডিফু গভর্নমেন্ট কলেজ লং সি এইচ এস আং দেং মাই চেপা উন্দন ল লাপেন দেট কে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি হেদি গুহাটি লং সি পিউস প কলেজ লং সি হাদাক সি চেপা তাং দন ল
2: জরো পারল তাং তে লা নাংলি কমেন্ট টু নিং কান পেন সি কিতুন কে ডাং আহিন কে পাং চেং পন চেং
3: লা নীলি কিতুন কে ডাং পোকে প্রফেশনাল পুপেন কে কালিমাতি দি লাসে নীলি কে হেম বেন্ত আক্লেং সি আক্লেং সি পোলো তাং তে এবং তাং হয় হেম লাপু দো মাতি দি রং পোলো তাং তে হে লাপু দো বম ল লাপেন কে নীলি লং লাদাক পেন সে টেলেন্ট মাঙ্গে ওয়াং বম ল হে লাপেন দেট নীলি লা ফিজিওথেরাপি গুহাটি লং চার্লি তাং দেট পেন আখেলো নীলি সাই চংদার দাম ল হাদাক ক্লিনিক লং হেদি নিংখান হিনি কি থম হাদাক চংদার ল লাপেন হাদাক সি এমেনা আহান আন কে চেচো লং লি পেন হেদি চিংতুং চার ই প লাপো ল ইউটিউব হাই হুই লং ছোলাং পো আন পেন ইনস্টাগ্রাম হাই হুই লং তামে ব্যাং আপ পেজ হাই হুই তা ল্যাং পোজো হাদাক পেন সি নীলি মাথা ল হেদি কার্বি তুমসি তামে পেলাং আন কাপা ফি দন দোলাং আথেমা হাসুত কে সোশ্যাল মিডিয়া লং চাত্তা ওই মাতি দি রেসিপি সাই হুই কার্বি তুম পো হে হামাসিং কে হাদাক পেনসি নীলিমা থালো আর্নি সি হেম দামলো ডাক বেঙ্গালোর পেন হেম চে দামলো পোলো তাংতে লাবাং সো সাই বাং নীলি বাং চেং পো পুজাল কে চেং গেলা পোলো আতে মা কিতুন মাং ইতুন বমলো মাতি আমা নীলি হাদাক পেন 2022 নিংকান চে বাংলো 2022 নিংকান চে বাং দেট পেন কে আংকো নীলি হদাই বান স্তামে লাপু নানে আহান তাং হপে নে লাহাই কে হদাই ইন্টারেস্ট দলো বাট জাস্ট লাবাং কে লাপু নেচারালি পুজি চে মাথা দলো হে আমা সে 2023 নিংকান হেদি নীলি বার্থডে হে February 10 la swarni si nili bangke labang so page impu pon lo la si lak bangke nili 2023

কারণ লাগে আকাশবাণী গুহাটি মহাবাহু বীরটার যুক্ত বীরটার ফরিয়া বাং নীলি মরণ সিরফার হাওয়ার আলু লাং সানলো বন্টা ক্রিহিনী ডিস্ট্রিক্ট অংডুং আদিম লাং আবেরসি তোলাং লাং গেঠে প্যান ফারুক লিরা থ্রক ক্যাবার অং লাক সিরাপ সুরি ফ্লি ক্যাবরা থ্রক সিরাপ ফারুক ঠমরা থ্রক সি ক্যাবরা ফ্লিয়া মুলুক কিসুং ফোন কে ফোনাং প্যান আপার্টা সুরি ক্যাবরা ফারুক ফোরা থ্রক সির ক্যাবরা সির ক্যাব হেক্টর আনসোসে কিটিকি কাং হয় আলংলে লাং ইংডুম লো গোলাঘাট ডিস্ট্রিক্ট আলং পাতুমি ইনুট কিঠি টাঙা বাঙার পুমকে লং আফি লাং গেঠে প্যান মনিদা প্রাণকে দামা ফাই বাং থ্রক সির ক্যাব রা সির ক্যাব আন প্লেংলো স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি প্যানকে পাকলাং আটেঙ্কে সুনিতপুর নগাঁও গোলাঘাট শিবসাগর হোজাই দরং যোরহাট ধেমাজি

0: Arun tu sarlam te, pinya sarlam te ke. Kepanong pinpo choje royaso. Lam te ke maam. Rongkhang along rike habi pinpo adimlo. Lapen kopili alang roy. Lapu parai mate nihang along ri anat ke do anke. Je roy pusi karbiatum kipu. Karbiatum ang wong habi pinpo atum amana peng thidung. Laso poci eboy je roy anat. Ningkane se pinpo wang ji pura kicho kiju no hormu hortar lapente kisik ke dang padolo. Bonda ke wang nang yani ke pinpo bang wang wede ramat kisik ke dang pi a hormu anta no hok de ji mate na hok de ji pura kacing rum arat atum si jodet lo lasia lam te dokok. Ke panong le enut lapen kicho bang le anut kapre pu apang. Lasi saralam te pulo ke panong pinpu cho jero yaso. Pinya saralam te ke lapanik jalo.
1: Duma ke e oge pranaphan henu pu alam te duma ahom along ke tok ilitum kaddo kaveta theklong hurlo. Monta muniratum non puta duma mongbom chobom lapen duma saini pen henot si chobom lang. Ok pranche pe mesenji pulo tangte duma ason an pen che pahelo nanji. Duma ke mong ke cho lapen kahenot pen ing phor elang joy ing huar lo e hambia long ta cancer ke so long the. Duma ke mong amihi duma ke mong me atuma phan kar ut pen ajoyne e ok e pran heno idakji. Lasi hithi kulat motor career lo lapen munit kachinglum along duma mong me det nanji. Oso kachopathe asar pi maratum aphan duma pachoche det nanji lapen mong me det nanji. Kemesen ajir pojir pi atum aphan duma tirwa vedet si akeme. Arta ka vedet aoso maratum aphan duma pacho lapen pamong long le det nanji. Nenji bi ekta. Ilile duma aphan kecho kali bonta duma si ephan e kecho. Ilile biri cigarette aphan kangsip kali biri cigarette si ephan e kangsip. Duma achum aphan le ili me ka pecho kali bonta duma si ephan me e ka pecho.
0: Arun tu Worenga Birta. Pini Worenga Birta ke Assam Power Generation Corporation Limited along akile. Assistant manager lapente junior manager ang hoike papleng ponjia phan ka chening ria lu hang pontang lo assistant manager ang hoi thong ke bra photo la song hoi along electrical lapente civil aren hini ni mechanical truck human resources pli information technology ke thong lapen instrumentation hini do ka chening ri dun ji ning ke hang atum be btech kalite ningkan ke thom ke charli tanga diploma donang ji human resources arena phan bangphuatum mba kalite pgdm ang deng ke charli tanga tum nang ji nongnam chiklo jon pen suri thong ke bra throk sira pharo ke thom pen lage sira suri krehini an kret pe suri kripli ra pharo hini la pen ason son bonasta to ji junior manager ang hoy thongke bra sido la song hoy along electrical krehini civil circuit mechanical truck information technology hini lapen instrumentation hini do bang phatum engineering a diploma ke do tang atum nang ji nong nam chiklu yon pen sika suri inkoran her cap pen suri truck circuit bra hini an grade pe le suri krehini ra pharo isi lapen ason son abonasta doji আঠা কেজং টাং কেডো আনাং হয়া ফান্তা বাং ফুয়াতুম আর টানিং কানিং কইরাই সি পেন থং কেবরা নের কে বাং বংসি ডো চট নাং জি আং টন আলাম থে লাপেন কাচানিং রি জুন জি নিং কে হাং আটুম www.apgcl.org আ ওয়েবসাইট লাং এক তামে কাচানিং রি আলো জুনিয়র ম্যানেজার আফান পাই পাই চেকলো নিফাইং কইরাই সি লাপেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আং হয়া ফান পাই পাই নিফাই ইং কইরা গে থমানি আন আদু সি দেং পনপো পিনি বরেন বিটাকে পানি চল লাকে আকাশপানি গুহাটি মহাবাহু দনমার্ডিয়া ডুন্ঠু আংডেং দামেলো নাং পিনিয়া ডুন্ঠু আংডেং কেচারি পন আনিং কেহাং আলু না

0: কাৰ্বি অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু।
1: রেডিও কার্যালয় রাতুম লাপনাপর গুয়াহাটি পেনকা পেচিত্তা কার্বি আইজাই মেক নালেতুম আর্জলং এক টাংলা লাকে আকাশবাণী দীপু স্টুডিও পর পর ফাই ফ্লিরা মিনি থমকে পর্যটন পচি আপ্রাংসি নালেতুম কাদোগবি রেডিও কার্যালয় রাফান নিলি প্রসেন ফাংচু কার্ডম পাজিরসি পিনিপুট হত আর্নিগাং সামা ট্রান্সমিশন ইনপুট হয়ে গেল আকাশবাণী দীপু স্টেশন অলং জাইমেকে বাংলাকে এফ এম বেনলং পেন ফারুই সিরা তো বর্ষর কেব মেগাহাজ রেস এপস লাপেন কে নিউজ ও অন ইয়ার এপস অলং পেন রেডিও কার্যরা রাতম আদুন্থু আজাম মেগার জুকসিনাং ডিমাসা লুনবারে মা জাইমেক লাবাং সং দেংলং পেন কে চেংসি লুনার জুকসিনাং বিমা কেম্প্রাইগিলুন ফাইডি ফাইডি বাংসলুন তাংতে আর্যুক সিনাংলা বাংসলুন

রেডিও কার্যু রাতা তো ডিমা সালুন বারিম কে রাখা পার্জু আজ মেঘলং পেন কি জুত সেলুন আর জুসে নাং প্রদীপ হাফলং বার লাপেন আরি সাং হতুং গিলুন খাবি সৌকে পুবাং সোলুন তাংতে আর জু এক সে নাং লাবাং সোলুন

রেডিও কার্যুয়ার তুম লাপুয়ান আপনার তুম দিমাসালুন বারে কেরত কাপড় জয় যায় মেকে আর জন একটাংলো লাকিয়া কাশওয়ানি টিপু আদন থু আর জু একসে না বড় লুন বারে মাঝে মেক বাক্সং দেখল পেন আর জু একসে না প্রফুল্ল ব্রহ্ম লাপেন আলাংলি রেসাং হতম কিলুন বাক্সলুন

0: রেডিও কার্য রাতম লাপন আপন আলতম বোডো লোন বারিম কেরার কাপার জয় যে মে কার্য লং এক টাংল লাকে আকাশবাণী দীপু স্টুডিও পর পর ফাই ফ চক টাংল পচে দন্থু আর্য সেনাং রং রূপ আজাই মেঘলং পেন চিহু চিপুত পিনি লাবাং সং দেংলং চিহু চিপুত জিলাকে হুদ বাং পি সেংকান কি মিং টিপি লাপেন কে দেলিলা ক্রোপিয়াং বং কচিহু জিলাম থেপি কার্বিয়াং লং আরলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম মতে থিহেক পেন আই সি ডি আস পথাক তাংতে আর্য সেনাং লাবাং সো চিহু চিপুরে জামেক
1: পিনি আইসিডিএস ওয়ার্কার আতুম কেক্লেম কেটাম আপুথাক চিঙ্কি চেথান পঞ্জি আফান পুরা নীলি টোমা হিন পেন আইসিডিএস আলং কেক্লেম আবাং ফি আফান চোফা পন্ড আলং নীলি টুমকা চোফা পনা তেং পেন নন স্টুডিও আলং নাই নি ইকটাংল লাসি আলং রি ফানসিতামে নীলি টুম আকাশবাণী ডিফুয়া হিন পেন সুরি সুরি আকারডম পাজারিকল
2: কারডম
1: তাংটেনি কেচেংসি নাংলি রেডিও কার্জু আদা ফান নাংলি লাম লাপেন কেক্লেম কেডা মাসাই পুথাক চেথান ইকজিমা
2: তো ফ্রাংসি কে এ নাংলি তুম রেডিও সেন্টার আলং কেক্লেম তুম আবাং ফু আফান সিতামে কাদুই ফান সিতামে কারডম পি পারজিগিল কারডম নীলিমেন কে দিলিলা ক্রোপি নীলি কে ক্লেম কেডাম আওয়ার সাইড লাকে আইসিডিএস আলং সি ক্লেম দুন ইগল নীলি এ কে ক্লেম লাকে নিংকান সরিনি রা ক্রিপো আনিংকান পেনসি ক্লেম ইগল পিনিং আন লাকে নিংকান কেপ আন ক্লেম দুন ইকলং লো এ নীলি কে ক্লেম কে দাম আর পু লাকে আইসিডিএস আবোকার লো অসুমার তুমাফান নিংকান কে থম পেন নিংকান ট্রক আন আর তুমাফান কে জয় পেন লু কে থান পন লাপেন লাতুমাফান আর মেকআপ আপ্রাং পন চি এফান আপাই লাপেন আপু তুমফান আহেম আলং দাম সি নীলি তুম একাদ থান পন ল স্কুল লু কে থান পন আবার সাই সিতামি নীলি ক্লেম পন ল

0: রেডিও কার্যরাটা তুমলা পোলাপর সিনরং ফার্কি লুন হেনু বাহি কে প্লাঙালুন ওয়ানসা নাজির পেন আর জলক এক টানল লাকি আকাশবাণী দীপু
1: মেশিনত কাপড় রখার আগে চেক করে চা নাই নাকি?
2: সলাও সলাও অভ্যাস সলাও এটিয়ায় ওসর বেঙ্কলে গে ফটা পুরোনা নোট সলাও বেঙ্কে যদিহে মানা করে তেন্তে আরবিআই ওম্বুডসম্যানের ওসর অভিযোগ করক আরবিআই কয় জানি লক সতর্ক হয়ে রক
0: রেডিও কার্যরাটাতো মাদুন্থু অর্জুক সিনাং লামজের বাংস আং দেংলং লামজের কে থানজে বাং রূপজিলি ইংটিপি আলামজার লামটিপি ওয়ার্ল্ড নেচার কনজারভেশন তাংটার যুগ সিনাং লাংসো লামজার
3: প্রাংসি কাদুকাভে রেডিও কার্যরা তোয়ানা ভিয়ান ফান্তামি নিলিহীন পেন নিংকাং সামাকারডম পাজিরিগল পিনি আজাই মেঘলং নিলি নাংলি তুমাফান ইসি কেনাং সৎনাই পিরঠেয়াং কাং পিয়লং গিদুয়া সন আন কাচেরাই কম্বো নাং জিয়া পুঠাকসি থানপাচিনি পঞ্জি ফানসি বর ই ইগল মাতে আরেন খেলকালাম পেনকে ওয়ার্ল্ড নেচার কনজারভেশন আপুথা ওয়ার্ল্ড নেচার কনজারভেশন লাকি ইলিতুম পিরঠে লংকিদো কেরেং আকাপি মারাত মারেং থেংপি থেংপ্রাং মুনিত মনোর পেনডাংলক পিরঠে লংকিদো বোমাতুম আনাফান তামে ইসি কেনাং সনাইল নেচার পিরঠেয়া লংকিদো আসন আন লাকি ইসি থেদুং আগিফ মাতে আহির জুমিল ইলিতুম কিলং পন লাকে কসন মা তাংতে ইলিতুম আচেথে মাতে অক্সিজেন কিচু কিজুন থেংপি থেংপ্রাং ল্যাং রয় ল্যাংজেং মারাত মারেং ও আংতন আন্তামি ইলিতুম নেচারালং পেন কেলং গিফ মাতে আহির জুমিল নেচার ইলিতুম আফান লানাকেনাং সতল লাসন থাক থাকসি আনিংকানবাং সিতামি পিরঠে আং কাংপি মনিরা তুমতামি ওয়ার্ল্ড নেচার কনজারভেশন পুতামি তালন পন্ডিতি লবাংসুয়ারনি তালন পন লাকে ইসি কেনাং সৎনাই আলামথে পাংডাক পন ইলিতুম আওয়ারমন কাচেরাই কম পন আকেনাং সৎ আপুথা নেচার ইলিতুম আফান লানাকেনাং সৎ কেদু কিচু কিজুন দোয়াই জাংথু লাপেন পেনাঙান রিসোর্সেস আসন ইলিতুম কাইকে ইউজ বম মাতে এনবম টিটি লবাংসু আসন হাই কে দো পেন ইলিতুম আফান আকে জয় কে আসন দো বন্তা ইলিতুমা বর্মন আফান কাচেরাই কম্পন জিয়া ফান বাংকে পাংক্রেভে আসন দোকক টিটি ননাপর ইলিতুম নেচার আফান কাশিক সাক দোকক আসন ল পিপটমা পুতে ইলিতুম থেংপি থেংপ্রাং আন থুম এট পি এট ল তোয়ার হেম ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিস কিকিম জিয়া জ লাপেনতামি ল্যাংরয় ল্যাংজেং আজুয়ান তামি তেয়ার এট ল ইলিতুম প্লাস্টিক বং লাপেনটি কাপ্রেক কাপ্রেক আকেতে রাখি বুই আকিঠু মাতে হার্মফুল কেমিক্যালস আসন আন কেবার জামা জ লাপেনতামি এয়ার পলিউশন

হাইট আমি নাংবাদ বমলো ইলি তুম গাড়ি মোটর আদুগাবেত মিহি লাপুসন হাই ফ্যাক্টরিস ইন্ডাস্ট্রিজ কি দোয়াজক এয়ার পলিউশন তামি নাংবাদ বমলো ইলি তুম ওয়াইল্ড লাইফ মারাত মারেং আতুম সিটামি বীর বমসনলো কেদুয়া ঠাই কাবিয়াজক পেনাং আন থেংপি থেংপ্রাং মারাত মারেং আতুমান তামি ইং আর বমসনলো পেনাং আন কিবির এট সিকে অংলো লাপেন বটর কাছে লারজক টেম্পারেচার নাংবাদ পেন ফ্লাডস ড্রটস তমন কেথে লাপুসন হাই আকিসুং তামি দোপন ককলো ননাপর তামি ইলিতুম থেকপন লং বটর কাছে লারাজক আরবে কাবিয়াজক সক হান কাচুটি কি দুঞ্জিয়া ফান তামি আকিসুং দো ককলো আপর আপেন ক্লেম দুন লংলি দেটল লাপুসন কাশিক সাক লাকে ইলিতুম ভারত আলং পুচতকালি পিয়ার্থেয়া লং তামি ইসি থেদুং আকি সুংল লাসি ইলিতুম আনকে নেচার আফান কাচেরাই কম্পন নাংজি লালতে ইসি কে জয় কে পেন জকপন প ইলিতুম লাবাং সাই কেডেং পনলো পুটাংতে ইলিতুম ডেভেলপমেন্ট মাতে কাচিং থুর পন আবাং ইংটন কক মাতে স্টপ চেক পোফান কালি ইলিতুম লাবাং সংবং ব্যালেন্স কেওয়ান আকেনাং সত মুনিরা তোমার নিডস লাপেন নেচার নিডস মাতে লাবাং সংবং ব্যালেন্স কে দো কেনাং সত মোকেবাং জিয়াপট আমি জয় কে প লাবাং সাই কেডেং পন মাতে কে ক্লেম পন লাকে ইলিতুম মিনা জুংজুং পেনলি ক্লেম পন মাতে পাংচিং পন তাচ থেং পি হাই কে এ লাপেন কেলানা পন পেন ইসি কাছে লারাং থেক ওয়ান উন থেংপি থেংপ্রাং দোপেন এয়ার মাতি তোমন লাহাই হুই পেন তামি পাকলার পন ল আদুকা বেড হাই হুই পেন লাপেন তামি এফান তামি আবিন কেদুয়াদিম মারাত মারেং ও তোমা ফান আন তামি রাই পন ল ইলি তুম ফান থেংপি কিপিয়া কেনাং সদ আবেপিন পেন ইলি তুম থুম পন মাতে পিপন নাংনি ল আকো আন সোসেসি পাচান পন্থু নাং পো লাপেন তামি প্লাস্টিক পলিথিন লাহাই ব্যাংকে ইলিতুম কে এন পাং আর পনাং প আথেমা লাহাই কি ইউজ পেন ইলিতুম আবর্মন আফান কানহক থেপিক লাবাং সোয়া ডিম ইলিতুম আসন কাপ্রেক এন মে পে পেন কাসেলামা বেগ লাপেনতে রিইউজেবল উন আলাং আবং সি ইউজ মাতে এন পনাং প লাপেন তামি ইলিতুম কাইকে কেটের কি বুই আসন আন তামি ইলিতুম ডাস্টবিন আলং সি ওয়ার্নাং জি লবাংসো ডাস্টবিন কি ইউজ তা ইলিতুম কেক্রেং ডাং লাপেন আকে চাম সাপ আকে তেরাসন আনকে কেওয়ার পাপ্রেক পন ডাক নাংজি আকে চাম আনলে কাপ্রেক ডাস্টবিন আলং সি ওয়ার পনাংজি ইলিতুম তা মে থেক পন লং কাপ্রেক আ ডেট ফরেন কান্ট্রি আজো লাপুসন আসাইসি ক্লেম পন বমল লাপেন নন চেথান দাম সিনাং থেংপি থেংপ্রাং লাপেন কাপ্রেক তা ইলিতুম কাচিনি পনাকে নাং সত পিমা পুটাংতে ল্যাং কে এন কাপানো হক আপুঠা ল্যাং লাতাই সি নেচার পেন নাকি পি আগিফ ল ইলি তুম ল্যাং কাইকে তামে এন পন লাসন থাক থাক সি ইলি তুমাকে নাং সল আসন কাইকে কেনাং বের আসন লাকে ইলি তুম কে এন কাছেরে পনাকে নাং সত ইলি তুম কেনাং জিয়া তেং আনসি এন পনাং প পাইপ কিলিক লাপুসন দু ফুটাংতে ইলি তুম সেমার পনাংজি লালতে ল্যাং তামে থাং কানো হক আবিল লাপেন দুথুলং ইলিতুম হাবিত মারাত মারেং ওয়াতুম তামি ইলিতুম ইকোসিস্টেম আফান তামি ব্যালেন্স কেওয়ান জিয়াফান আকেরাপ নাং বিদুনলো ন্যাশনাল পার্ক ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিস আতুম তামি বায়োডাইভার্সিটি আফান কাচেরাইকম জিয়াফান তামি কেরাপ বিদুনলো লাসি ইলিতুম তামি লাবাং সোয়া ডিম আজো ইলিতুম তামি কেরেং আকাপিয়াতুম আনাফান তামি রাইকম পন জিয়াফান সি বর ইপনাং প লাপেন নন মালম আউ বে তুম তামি ইলি তুমা নেচার মাতে আওয়ার মন আফান পেনাং আন আহুত পেন আনিং পাহাং জিয়া ফানসি নিং পারুং দুনাং জি কাচারলিয়া হেমালং তামি চেরক টকা যাই মেক তামি বি পন পেন পাংদাক পনকে আকেনাং সট হেমা পিয়া পোতুম তামি থান পন নাং জি থেংপি থেংপ্রাং মারাত মারেঙা তুমা ফান তামি ইংহন পন জিয়া ফান আথেমা লাহায়া কি মেয়া সাই কে থান পন হেপারে পন ইসি হেদুং আকাচে লারাং থেকতামি চেঠেক পনলং জি মোকেবাং জিয়াকায় হুৎসিতামি লাপেন কমিউনিটি সাতুম তামি আদুংারাই কপাংথির পন লাতামি আকেনাং সট পেনাং আন ইলিতুম আদিমালং তামি কপাংথিরা সাই কেডেং পন থেক পনলং ল লাপেন আন সোসে সিতামি ইলিতুম তামি চেরাবদুনাং জি নেচার মাতে ইলিতুমা বারমন ইলিতুমা ফান পেনাং আন আকি মেসেন জিয়া ফান এ থান মাতে পাচিনি পনল কোসন সি নিং ডিং নাংজিমা মাতে ব্যালেন্স পেন কি দু নাংজিমা আসন আন এ থান পনল ইলিতুমজং সি নেচার ফান চেলানা পন চেরাইকম পন পুটাংতে এ ফান তামে

0: elang ponpo koson ma putang te tomon intir et aduga bet ke tera vipin pen lang sitami mesena lang nang pipon lo mesena long li sitami nang pipon lo sai han ka chutiki japan lasi ili tum tami un an ke kechrai kombon japan ili tum ka duka we chito pet pen kapang thir pen chrai kombon japan bor iponang ji lalote mo kewang jekai aphan sitami ke jogwan dopo লানভেদ নীলাম থে লাপেন তামে কাদুকাওয়ে কার্জুপ্রং রেডিও নাকার জুদুনারা দোয়ান ফান্তামে নীলিহীন পেন নিঙ্কাং সামাকার ডম পাজিরিল।
1: রেডিও কার্জুয়ারা রাতম লাপোলাপোর লামজের আং ডেঙ্গলং পেন রূপজিলিং টিপিকে থান ওয়ার্ল্ড নেচার কনজারভেশন পপ থাক লামজের আর্জুলং একটাংল লাকি আকাশবাণী দীপু
2: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
3: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জত্ত দলো
2: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
3: কাপাচে থাঙমি আসন আনতে দোপিকলো আর জুইগ নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে চাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পু বিরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচেপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
2: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হোমরি দাম নাং জিকে
3: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি চেথান বা প্রাং দা চক জি
2: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
3: ভাং ইক নই লাদাখ আকাশবাণী দিফুয়া লং
1: রেডিও কার্জু রাতা তুম আদুন্থু আর্জু এক সেনাং সাংপিমার জেমেক সাংপিমার জেমেক লং পেন আর্জু এক সেনাং জিহু চিপুত পিলবং সং দেং লং চিহু চিপু জিল কে হুৎবং পি রূপ জিলিং টি পি লপন কে রোসলিন টোপি পিয়ং বং কাচিহু জেল আমি পি ইনুত আপাই কাই আলং কাচি পাদুক লপন কে কিসু কাতুর চিতং নাং পুপুথাক তং তে আর যুগ সঙ্গ লবং সু চিহু চিপু রে
0: কার্ডম কাদুকাবি আকাশবাণী রেডিও কার জরা দোয়ান বেয়ান ফান্তামে পিনি নীলি তুম লাদাক ইনুট সোয়ারলো আকায় লং কোসন সি মেনা কিসুং পেন ওসমার কাচেলানা সোনামুং পুথাকসি চিহু চিপুর পাদুপন জিয়া ফানসি বড়ি ইগল লসি লসো পুথাক চিহু চিপুর পাদুপন জিয়া ফানপুরা নীলি তুম কাচো ফাপন আলুহি আকাশবাণী হিন পেন সুরি সুরিয়া কার্ডম বাজির ইগল
4: কার্ডম
0: লাসিনি আপ্রাংসি নাংলি কাদুকাবে রেডিও কার জোয়ারা ফান নাংলি মেন লাপেনতে নাংলি রং চেথানিক জিমা
4: নেলি চেথানি প নেলি মেন লাগে রসলিন টকবিপি লাপেন নেলি রং মন দাগ দিফু কেডো লাগে রং চিংড়ি লাপেন নেলি কুলাত কেডো মেথাং পারমানেন্ট কেডো লাগে রং খেলান লাহেন লাদো বি কার্য তুমান ফান্তা কার্ডম পিল নিংলং পেন
0: চোরলনি তাংতি নি নাংলি কোয়ানার্টা লাপেনতে মেনতু নিঙ্কান সি নাংলি চর কাচির ইগল
4: নেলি চর কাচেরি কে ফারোক্রি সিরকে প্রা ট্রক সিরকে 1990 নেলি চর কাচেরি কে
0: দেলা সু নাংলি আরটা কোয়ান দোপনি
4: নেলি আরটা হালা সু চিরি দের চে দিনকান আকে অং নাই তাই নিনকান করা ফবাক দো পবন আতে মা রং সু মাত তে হিসাব সে সিদা নেলি নিং কাচে মাথা হে নন লাপো চেলা খা বম পেন কাচে মাথা লান আরটা নে দোপ
0: নাংলি সোমার দে ব্যাংক আন দুই পনি
4: নীলি সপো ইনুডভে আলা ইনুভেট হট পেন্সি নীলি হেমা সর বাং পেনাং বিহেকাকো মানে ছেভয় এক জয় লাপেন নন দো টু চেংহন আ চর চিংকিমি ও নন বাং তা চেংহন আগস্টিন টেরন সিনিয়র রিপোর্টার হিলস টাইম আলা
0: তাংতি নি নাংলি নুয়েট কি দোপেন নাংলি কায়ালং কিসুং কুপুসন মেনসি কাচিতং নাংকক ল নাংলি পাচিনিক জিমা
4: নেলি কেডো ও হেম তুন পেনতা কালি আপ্রাং এলি পাই এলি পো হেম কেডো হত পেনতা পাং হেম কেডো পেন লক সি কাচারলি কাচারলি মানে আপ্রাং রং কে ইংলিশ স্কুল তাবে লাসো ইংলিশ স্কুল কে দুন তং রং বিনং মাহাঙ্গে থেকে দকমুকা এট পোতার রং আদাক পেন নেলি বিহেকলাং স্কুল কে দুন জি দিফু ওয়াং ল ডাক বিহেকলাং এ দন্দনি হেম সে দুন ল লপো এ কাম চকলাম দুন পেনাজাত পেন দুন বম ল সে তাহালা সহ এলি তুম কার্বি তুমতা

0: sondo la pian hala da urana chollas nili la momento pian sarivet ka cho deng don hotke ha sutke la chief minister bhante itum kar bia choi ban se nila ke joy pan ke pil an ki inkor bhantalo pipan man la nagalya na to mizoram tumne phanang pu hai nang tum address ke me o pasi inkor bhanta kar bia je kala paching choi na mafla ta an ke mafla ta thok do umati la lo nili la si hala so de di kar biang long ban de sian nong nam wan don lo ama dag di phutung ke chini ne paper klangle hala se paper ke state paper klang ese itum district la dag tum ke kachi chini don dite hema sarang thamde paper an hala state paper long ke bhari bhari lo ke klang anke hala uruna chol long te ni phutto sikdam la ar pong a thek thek se bang e keta welcome nang ke pi ni phan he hala dag la an nang kar chu ni mikri klo se ni ha ni joy no bang te gari ke doje kali ni ajo night super se don ni ne anta ne porhita abi jata thek thema tiba lam leke thek tali sitani phan interview ni phanang ke anhud hindi ta thek don english ta thek don interview nang ke anhada ke ni phanang pu mati hada ke assamese ning jelong le north east adang pinak pon nang hindi pen english nang ipu se lhaya nong nam ke long ke ke chepaduk pala se anu tin ani marli tumta chepaduk lo te long ki joi chot pen no ne mobile ajat che thang pik sitani pini arni thek ser pu chipudun dela people mobile ke od don ke charli dunji ka time ma videlo lapu ni student nam phan ke than nang ido lapu order ke roi nang ji do lapu home delivery mate ni a hema hem se ke ton dam ke ke padu la an mani he bang pi ke rak pa che pang room o po ni oto pen endam po roi et po thon dam po porda ta roi po design nonason arleng ke theke thia hem anta ni roi pilong lod la x e m atom hai hu bere sing rong pite hem ba hala rotoning te hem an an porda ke the hu ang song ban hem an lage nili tum sike roi lo mate nili mo pe na lam che than lo advertise ta pipe che pate ta che pe ente ente hala so ten lang nam te pini ar ni fast lo ne traditional fashion show ke karbiang long pen ke no na tum dolo he sitan lage non lo
1: tangti ni nang laprang ko ani gi chapati dun lo along ng sami nang li chapati dun tangti no nang liprang son nang li chapati dun ni bate nang li lason kapini dun ni punang lining hang duma
0: ni lining hang so gali la non da pleng on la la so bang nang pleng on eke ni tum tangka hama hanat ke dore do ni hema sor lok kisus kapang ji ning kan trok sir kap ka chalang pen si la so ke so liver cancer ma ti di kisu lok ni hala so ho ase ke chalang de mali international akimila central nursing home guwahati ke pon ne li ke thek sara bang ta kal dianta ni phanang pu ke thek ke re english ke thek hindi ke thek nangi a ke hello se ke chalang pa ne mothe hemot pen la ne por hi ve ve na ne refer ta ve ve na ne hadak che than nam pa mi pu ne la so se chalang chalang panchelo chok nehem sor thi hut ke hema be tar pulin di phop se tar rat tu ne phanang ka kon so li so non ni chora bang ke aning nang ke dok takali ja tali kang jin so pen sinang ke chela ma te ni phan khelang rap kalang aya ta du chep ti ti ma te di hemi people la so pa si kang jin so bin si nehem sor ke nang chela bang ke thek sara ba bang ri sumar ve ta ba pilo ne phan si ta kang jin so ino da kar bi pi phan nang ke rap dun de ka chho dai de ene ka li la se ka ching so se roi pen se no ne li tom la son chu bo che la pi ni ani ning arong ning kang sam do lo mane thang a ka phre ka velo ni tum ke go me na long ke ni li hema sor non bang das ekdam keng le ba bang ni li so po ni ve se ta ni li idea la son ho halo su hut no no lom la son klem kle de ke ni li ing ting kuk pen ni li hema sor ve de hu ne va ma long ke chat ke so ka pang ji hu ta lo de ne va ma long ক্যাপচার টুকরি বানছে লংলে কি হুট কি হুট কি হুট ভিটি চেপাথে কাং থাং লবতে আরলেং থেকে থে হেম আননে ফলে গা সুং থি দাম্প আর দন তিন হা সরকে সক বস্তাকে সাং বস্তাকে নাম চি হুং পি এ দন চিকল ইয়ন পট ইং রাব দাম দেন রাব রাব রাব সাং প্রড নং লুদন লা সাং নং লুদন লা আনকে নিলি থেক থে তে মাসিতা কু সোনা তেলেন সং বা আর নাম না পিনে নিলি টিউশন দা চথান বি টিউশন কে চথান সেতা একদম 100% আছে দন বস্কো স্টুডেন্ট আছে নিলি কথা নন লাহাই তুম ডক্টর আংসেল নন স্যার সি এম আলং কে don tumasel lahai tum nonne panang chikomo oke nang chang lahai tum phane class 5 an ankatan nursery pe khala so tuition thanya hem hem dampo anke ne sopo ne pai dom phane che than the ne pai dom da cholong jon lo ko nalo nang ge dampo beleng chot pa chote e ne hada ke rabdun pulong ne pinya ni ta ka chong da dampo ne ning je je hada ke rabdun bang on e da se sitala rong khelan anta ne la gang bra hem mad mad hem ke plang hem mate ani si sok bosta ke pin koi ing rapo ne so po bi e an ka pa pass form fel abi phan pharo ke thom anta ne cholong te rong khelan e don hem sok ang rab mun kep kang rap si ne pharo ke thom ke lo anke university dun ji pulo pa dun long le del su suri thong ke

0: রেডিও কার্যরা তুম লাপর পড়ালে তুম হিন্দি লামার জান কালিয়ালুন আজামে কার্যলং একটাংল লাকে আকাশবাণী দীপু স্টুডিও পর পর ফাই ট্রগ্রাম মিনিট ফ্লিকের ফো জগজি ডক ডক লপসি গুহাটি পেন কাপজি টাক আঞ্চলিক বাতরি নালে তুম আর্যলং দাবিক পো
1: তার পিছত খরচ কর
2: কিন্তু বা
1: সা ফুপার জানর এক অঙ্ক খদাই বসাবি কিন্তু পার্টি পড়া বাসিব নোয়ারিবি
2: ও বাইদেউ পার্টি মুর বাজেট টুর
3: আরবিআই কয়
4: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসাই রাখে

লাপোৰা পঢ়ালেতো ধন সিং তেরন লাপেন আর ইসাং হতম গেলুন সোকার বিলাং পিপু বাসলুন আর জলং এক টানল বাংসং দেং লপেন কি জুত সেলুন আর জুক সিনাং কাংবুরাতে রাং লাপেন আর ইসাং হতম গেলুন লিতা কার্বি খে কাং থিম তাং তে আর জুক সিনাং লা বাসলুন

Kanon pen like normal gums tum bolote a so pen a gums ke la puche rap hetsi ili tum theklong ji bon sita me non bang ke gingivitis along sil hai ke ke theklong po la son a gums bang ta earring rang po hedi mane loose o pong ke a so long che rap dun de dat po inke la non son chekrak thing thang po la ang kep long hedi ala isia so pen isia so ang bong along nili tum mane emena mena ma se tum ke phalang no dun logo pi padma pote la hai kachar tok dun thapen kachar tok un thapo আর ইসি কে নাংলা পো আর তখন দেখ পো দমে সেন পো ইনকা আনতা ইসি আহল দো কক লো ইসি আং কক দো

0: আক ডিমলেট থট পেয়ে নাং জাং থটব আক নাং মিটাম আছে আক চার টকন থুলি পোলা সন পেনসি মানে আগে বাংকে পাত পা দোবম আংকক বাংকে লাপ পা দোবম পা দোবম প মোলাস কেলাটা ইসি পেরিওডন্টাল প্রবলেম ভাং দাত পোলা ডাক্তা দে লাসি ইসি পেরিও প্রবলেম ভাং ভাং দাত প লাসি লাসন আহুজংসি লাসন কে জাং পা থট পা থাত দোক কপিনি কে চলোতে চিংথাং প্রাং টি পুলোতে লাতা স্কেলিং করি নাং পুনি তুম স্কেলিং করি পুই নাং প স্কেলিং এন্ড পলিশিং করি পা মেকা নাং প চেম্বার লং নাম সে হেডি স্কেলিং এন্ড পলিশিং করি পা মেকা নাং প লা পেনকে ডেন্টাল ফ্লস পু ইসি ট্রিটমেন্ট দো মানে লা ডেন্টাল ফ্লস আবার নিতুম হদাই সি কি ইউজ তু নাং জি লা যুন্তু লা নিতুম টুথপিক লা কি ইউজ ইউজ পেন দে হেডি লা ডেন্টাল ফ্লস আবার কি নিতুম ইউজ তু নাং প লা পেন লা কি ইসিয়া হ না টাইপ সিনি লা নিতুম কি পি দুন দুন হেডি লা সন আ হ্যান্ডেল দো প লা সো আ থ্রেড পেন সি ইতুম লা পু চিবুং দে টি নাং পজং সি চিং থাং প্রাং দো পোতে লা আসো পেন আসো আং ক্যাপ লং পা লুট নাং প লা আহন না ব্যাং হাইডি এঙ্কে লাপুং জক টি নাং পো এঙ্কে লা মানে লা বাংকে আহোল হাইটা আবেলো অঙ্কে থাং আং ক্রাকটা আবেলো লাসে হালা সন ফিং পিয়া চ্যাট তাহল হাই টুথপিক ব্যাংকে কিউ সি দ্যাট সি কে মে এমেন না হানসি তুম চে হারমার এলো আসো পেনা গামসা ফানসে
1: তাংদে ডক্টর পেনাঙ্গা তুমি চেথান যে ইসু চে সাফা মাতি চে পাকলারলো পুলোতি কন লাভ টি টিপু লাবং সোলাম কো আনা হোক
0: কালাং পেশেন্ট তুম হেডি ভাং পেন লা সলাং আর জু তুমটা দুদোলো দেট ইসু চে সাফা পুলোতে আ লেয়ার কন লাভ টি টিপু মানে ইং আর দেট টিপু সিনি তুমফান না নাং কে থান লা সন নাং আর জু টি টি ইসু চে সাফা লোপতে ইসু কন দেট টি টিপুতে ইংকে মো কাসেরেম লা সন দুকক টি টিপুতে পুসি নাং কার জু জু লাসি লাকে মিসকনসেপশন লা সন আ প্রবলেম থাং তাবে নিলে তুম নং ইনস্ট্রুমেন্ট দো হেডি আল্ট্রাসনিক স্কেলার লা হাই পেন সিনি তুম কি ইউজ করি জুনটুলা নিতুম আসো কে সাফা কে ইসি আ ভাইব্রেশন লা ভাইব্রেশন a pot pensi aso la ko an market ter pot ke nangke kak dun chotla si one layer a sub a layer sa me hedi aso nangke kondu na ve la ke la vibration pasi ni tumla aso long bilo pote la so vibration pasi ala a ke ter pot ke la puka ching da da na si আচি চ লেয়ার্স তা মেনাকে কন্দুন পুবাংকে আবে লাসে লাসা মিস আসা কনসেপ্ট বাংকে নি তুম পাচে থাং নাং নে আসো চে সাফা লোপুতে কন দে টি টি টাং হো আসো ইং আর দে টি টি টাং হো পো লাসে আসাপ্তা লাসো কনসেপ্ট ব্যাংকে নিতুম পাচে থাং থাপ নাং নে লাসে আসাপ্তা মানে আ লেয়ার নাংকে কন্দুন আবে লাবাংকে স্কেলিং মানে লা স্কেলিং কে হেডি এসো কাছে সাফা কে এভরি সিক্স মান্থসই কুড়ি বেয়ার নাই যে নিতুম
1: তাংতে ডক্টর ইসু লা ইলি আর লেঙ্গে থি হং থং কেবরা হিনি দো সেটা লা আনাং বং পেন কলসো আবাং সি আকে নাং সট নাই ল
0: নীলি বাংকে কাদকাবে আসো সি ইম্পর্টেন্ট বুঝি নীলি পুদামজি বিপদমা পোলোতে হেদি লা আপ্রাং আসো লতা এস্থেটিক্স হানকে ইম্পর্টেন্ট পেগলো কমানী বাংকে আফি আসো বাংলো ও আপ্রাং আসো বাং আবি পিন পোলোতে লতা চেলাং নো ডাক মাটি কাং নেক পুসি তামে আবি বাং পোলোতে লাং থো ডাকব লাসি নীলি কে জংদাম দিল আজ মানে কান মাকে দো আসো আনটা ইম্পর্টেন্ট লাভলো ইসি ইসি আটি আ মানে আটুত মাসে হেডি আ ফাংশন কে দোলো লাপেন কে আফিয়াসো বাংকে লাকে কাদো কবে তা চিনিলো ইম্পর্টেন্ট হু পেকলো হলা বাংকে আফিয়াসো হাই আবে পুলোতে নাং কোসন সি কি চৌকি জুন কে গ্রাইন্ড পোকে মানে মেস্টিকেশন কোসন সি কি করিব মা দিদি তুম আঞ্চ বম্প তা কাহে যে কে লা আপ্রাংসো পেন কে হেজে নো দাক জি আফিয়াসো পেনসি আসো মুন পিল হাই পেনসি কাহা জে জি মা দিদি লাসি ল লাসি আপ্রাংসো তা ইম্পর্টেন্ট ল আফিয়াসো তা ইম্পর্টেন্ট ল আছে কাদো কবে আসো ফানসি মানে আর নাম নাকি পি দুন আসো কে ইম্পর্টেন্ট লাভলো লাসে আর নাম নাং কি পিদুন আসো কো আন মাকে দোল আন মাংকে কো আনসে কে সেফ উঞ্জিমা লা বাংসি নি তুম বর ইপ নাং পো
1: চোরলো ডক্টর নন কি জুৎসি নিলি নার জুথুইং তু ওরেল ক্যান্সার পুথাক নাং লি আসাব সো থান পন ইগজিমা
0: কালাং ল ওরেল ক্যান্সার পুলোতে নিলি কি জংনাম কাংটুং কে হেডি ডিউ টু হ্যাবিটস হ্যাবিটস আজইনি সি ইলি তুম কাছে ফালাং নো দাম পুসি নিলি কি পুদাম জি বিপদমা পুলোতে ক্যান্সার লিডাম দেয়াং আপ্রাং ইসি কন্ডিশন দু প্রি ক্যান্সারস পেহেদি লাসি লাহাই বাং কে পিল নিতুম পুদামজি পোলোতে লাইক নন লম আসন সাদা সাদা কে চো তুম সাদা হে নট পো সাইনি পেন হেডি সাইনি পেন সাদা হে নট পো লাসন আং ওম লাসন ডাক মানে ও আসু মানে ডাক আং ওম আপু লা আসাদা হানোট পো সাইনি পেন হাডাক পাং ক্যাপ দাম পো এঙ্কে হাডাক ইসি হেডি টোবাকো পাউচ মানে হাডাক চেমান দাম দেট টিলো লাহাই আপদ হেডি হাডাক চেমান দাম দেট পো এঙ্কে মোকে কুপি ল হাডাক ক্লেম নাম জি কে হোয়াইট কালার আসন আ প্যাচ নিতুম হেডি ঠেকলং লক পো হোয়াইট প্যাচ আসন ঠেকলং পো এঙ্কে এলং ওয়েট আদিম লং বিয়ারেট বিয়ারেট কালি টেলা এলং আদিম আলং বাংকে পেনাং দমকে জংহেলে

রেডিও কার্যরাতম লাপনা পড়ানতম ইংলিশ লন কার্যলং বমলাকে আকাশবাণী দীপুবেন বাংসং দেংলপেন কি জুত সেলু নারজুক সিনাং উইলসন ফিলিপস কিলুন স্টিল মাই গার্ল পু বাংসলু তাংতি আরজুক সিনাং লা বাংসলু

রেডিও কার্যালয় রাতুম লাপন আপনার তুম যাই মেক কার্যালয় বম লাকে আকাশবাণী দীপু পেন যাই মেক রোড কাপা যে থাংপন বম এফ এম ব্যানেল পেন ভারু ইসিরা টক বর্ষের কেবা মেগা হাজ নিউজ অন এয়ার অ্যাপস লাপেন কেয়ার রিজ অ্যাপস আলং পেন স্টুডিও পর পর ফাই নের কেবরা মিনিট ফ্লি কেবরা ফ চৌদি ডক ডক লোপচি দেলহি বেন কাপা চে তাক সামার সামাচার সান্ধ্যা পর ফাই সির কেবা পর দেলহি বেন কাপা চে তাক নিউজ এট নাইন নাইন লিডম মার্জিলং এক পো

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু পুতেমাতি হ
1: এ লাদা আগলে আবেদ সেলাংমা আ যত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিংকে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সার আর নি মাহাঙ্গে থেকে বেরটা কিথি কে চাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বেরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হেরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এনতে কোসন ল পাচিনি প কোদাক ল কাহুমরি দাম নাং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফুয় লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি চে থান বা প্রাং দা চক জি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ভাঙিক নই লাদাক আকাশবাণী দিফুয় লং
2: আদুন থর জুসং লামজির আজামেক বংসং দেং লং লামজির কে থানজে বং হুন মিলি ক্রপি আলামজির লামথেপি মাইক্রো স্মল এন্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজ বংসল আলামজির তং তিয়ার জুসং লা বংসল লামজির
3: আপ্রাংসি রেডিও কর জুকে দো আনারারা ফানসিতামি নিলি হিন পেন কার্ডম পাজে রেগলো কার্ডম পিনি মাইক্রো স্মল এন্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজ আপুথাক নিলি থানপঞ্জিয়া ফান্সি চিসিক পনল মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ মতে আসো আসা লাপেন থেমুচত গড়খনা মুখাকে পীরঠে খিদাত আময়ার বুংলো পুসি হগলো লাসি লাহাই পেনসি পীরঠে আদাং চকি চকা মামো 90% আকেরাপ কেলং লাপেন হেম হং থু কেলং বরেং আবার সায়া ফান্তা আকেরাপ থে তানপু পুদাম উন ইন্ডিয়া আদেট অলং মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ আতুম কেলং পেন 40% কাপাদা মাজয়নে কুটি ট্রক বিপন লং লো মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ আলং আলং তুম আর সিম পেন কেক্লেম কেদাম লাপেন নিঙ্কান এসেক কাচে পাচয় মাতে টার্ন ওভার আং দেং পেনসি কাপাং থেক ই গভর্নমেন্টস অফ ইন্ডিয়া আহিন পেন কেক্লেম কেদাম লাপেন নিঙ্কান এসেক কাপাচয় লাপেন প্রেকজাম প্রেকজাম চকি চকাম আতু মাফান কিক্রয় আংথেক কিপিজি পু লাহাই আলাম আলাম চাক পেন্সি আংদেং থানপন ওয়েটলো মাইক্রো এন্টারপ্রাইজ লাকে কিবিনাইলো লাসো আলংকে বাংকেপ আবাং ফুয়ানসি চিংরুম পেন ক্লেম দাম উঞ্জি হামফাং আলং চকি চকামামো আসো আসা পেন থেমুচর আতু মিথাং ইখি দেট পেন পাংনি সি মিথাং আলি আফান কেক্লেম কাবর ই পনথেক লং বাং ফোকে পেন সোসেচেট কাচেরাপ মাইক্রো স্মল এন্টারপ্রাইজ আমুখা কিখি কে খান পন আলং মিথাং আকেং কাচার জাপ উনতা দোলো হামফাং আলং খি দাত কোসন সি কাপাং চো নাং জিমা লাহাই আপুথাক চুকি চুকাম পেন মিথাং জুং জুং আকেরাপ কেলং জিয়াওয়ার সাই রিপন উন বাংসো আং থেকে দেবক তেরাই আিথিয়ালং বেথে চোজর চোলাং আওয়ার সাইতা দোলো মিডিয়াম এন্টারপ্রাইজেস বুলোতে বাং ফারোহিনী রা ফোকে বা কামনি রাতুম আফান পাংরুম পন উন আফানসি কিপুদাম মিডিয়াম এন্টারপ্রাইজেস আতুম আলং খি দাত কাপাদাম লাপেন কোসনসি আলি কেলং জিমা বাংসো আপুথা কাবর ইপন থেকলং আসু লাপেন আংবং আকার খানা আতুম মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস আহিন পেন আংবং চুকি চোকাম পেন আলে কেলং লাকে চেপাদর প্লুপ কে উন ই বনতা মিথাং চুকি চোকাম আমু ইসি আং দেং আলং আনকে পালে দাম উন স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ আর জে আমুমাং দেট পি আর লো কাচিক্লাং আনপার্টা বিরথে আদাং আলং ওয়ার্ল্ড ব্যাংক ও ই সি ডি ইউরোপিয়ান ইউনিয়ন ইউএনও আলং আন কাচেপার জেদুন আওয়ার সাই তাদু

ரேடியோ கார்ஜுவராகட்டும் லப்போன போனாலட்டும் லங்கிரி ரங் பிளா পেন লং সারমেন লং নেগিলুন বটর কি কুরারো রে পলুন আর জলং একটাংলো আলম বিলং কারিলু তু নং দেং আফানা দুন থু লোকি দু নাকে পালে লাকে দিফু হিদি লং সো পেন দুনিরাম রং পি কাবন মিলি টিসো পি দলৈ তেরাং রাজেশ তিমুং লামজির তেরাং হুন মিলি ক্রপি লাপেন আলাং লিতুম কচিং হন জিরপো লাপেন জিরপিয়াতুম আলাং লিতুম কার্যুগাং তুং আলোন দেউরি রং পি গেলুন আলো নাথে কর্পি হান্ড্রি বং বাংসলুন তাঁতে আর্যুক থা নালে তুমি কার্যকাং তুম লাবাংসলুন

ৰেডিঅ' কাৰ জোৱাৰ ৰাতুম লাপন আপৰ আলম বিলম কাঢ়িলো তো হুদেং আলং পেনলুন আর জলং এক টাংল লাপন সি আলম বিলম কাঢ়িলো তো নদেং আজাই মেকি কারত কাংটো নিকল স্টুডিও পর পরফাই কেপ প্লেং টাংল পোটসি পিনি হিনিয়ং দেং ট্রান্সমিশন আলং কেদো আনা জে মেকটা মে লাপন সি কেরত কাংটো নিকল পিনি হিনিয়ং দেং ট্রান্সমিশন আলং পেন সায়ং দেং পাচং তুম তুমলাকে ইঞ্জিনিয়ারিং অন ডিউটি প্রশান্ত রংহাং ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট সোনালী ইংল্যাংপি লাপেন কে কেতন কেবানাবাংপু সঞ্চিরাম দিছু তাংতে ইলতুং।